শ্রোতাসকলে আমার কেন্দ্রের সাতসরী অনুষ্ঠানের বাবে আকাশবাণী নগাঁও ফেসবুক পেজের জড়িয়েও গীতর অনুরোধ করব পাৰিব। তার বাবে শ্রোতাসকলে আমার পেজটিলে মেসেজ পঠিয়াব পাৰে অথবা কমেন্ট করব পাৰে। আকাশবাণী নগাঁও পরবর্তী অনুষ্ঠান সমূহ ক্রমে আকাশবাণী দিল্লি আর আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের রিলে করে শুনোৱা হব।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ, মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্ট অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লোবলে ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবল অনুরোধ করা হল।
4: গীতিমালিকা অনুষ্ঠানত এইবার শুনোৱা হওক প্রতুল শর্মার কণ্ঠর এটি গীত। গীতর রচনা হীরেণ গোস্বামীর, প্রযোজনা অনুপম চৌধুরীৰ।

0: জিলার রেহরু। নমস্কার, জিলা রেহরু অনুষ্ঠানত আজি আপনাদেরলৈ আগবঢ়াইছো ধুবুরী জিলার রেহরু। আমার হৈতে আছে ধুবুরীৰ পৰা আমাৰ সংবাদদাতা প্ৰদীপ সাহা। এসময়ত এ আই ইউ ডি এফৰ দুৰ্গ হিচাপে খ্যাত ধুবুৰী জিলাত এইবাৰৰ বিধানসভা নিৰ্বাচনত দলটোৱে শোচনীয় পৰাজয়বৰণ কৰে। জিলাখনৰ পাঁচটা বিধানসভা সমষ্টিৰ ভিতৰত এখনো আসন দখল কৰিবলৈ সক্ষম নহল দলটো। এই সন্দৰ্ভত আমাক জনাইছে আমাৰ সংবাদদাতাই।
1: ধুবুৰী বিধানসভা সমষ্টিত এইবুলি কংগ্ৰেছ প্ৰাৰ্থী বেবী বেগমে এ আই ডি এফৰ প্ৰাৰ্থী নজৰুল হকক পৰাস্ত কৰি জয় হবলৈ সক্ষম হয়। সুদীৰ্ঘ বিশটা বছৰ এ আই ডি এফৰ দখলত থকা ধুবুৰী সমষ্টিত এইবাৰ কংগ্ৰেছে জয়লাভ কৰি এ আই ডি এফক উৎখাত কৰিবলৈ সক্ষম হয়। আনহাতে জিলাখনৰ গৌৰীপুৰ বিধানসভা সমষ্টিতো কংগ্ৰেছে বিজয় ধ্বজা অব্যাহত রাখে। গৌরীপুর সমষ্টির পর দুবারকৈ বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়া এইবারের এ আই ডি এফ দলের প্রার্থী মিজানুর রহমানে কংগ্রেস প্রার্থী আব্দুস সুবহান আলী সরকারের আগত শোচনীয়ভাবে পরাজিত হয়। একদরে বীর সিং জুরুয়া বিধানসভা সমষ্টিতো কংগ্রেস প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরী নির্দলীয় প্রার্থী ডাক্তার রেজা আমিনের পরাস্ত করে জয়ী হয়। ইফালে গোলকগঞ্জ সমষ্টির এন ডি এ সমর্থিত বিজেপির প্রার্থী অসিনা সরকারের কংগ্রেস প্রার্থী কার্তিক রায়ের পরাস্ত করে জয়ের ধারা অব্যাহত রাখিছে। বিলাসীপাড়া সমষ্টির এন ডি এ সমর্থিত অগপর প্রার্থী জীবেশ রায় কংগ্রেস প্রার্থী অমৃত বাসা পরাস্ত করে জয়ী হয়েছে। আনহাতে গৌরীপুর বিধানসভা সমষ্টির কংগ্রেসের আব্দুস সুরভান আলী সরকারের বৃহৎ জয়লাভ করে এদলের বর্তমান বিধায়ক মিজানুর রহমানক পরাস্ত করে।
0: ধুবুৰী জিলাৰ বিলাসীপাৰা সমজিলা প্ৰশাসনৰ উদ্যোগত আৰু ভাৰত চৰকাৰৰ জনজাতীয় পৰিক্ৰমা মন্ত্ৰালয়ৰ তত্বাৱধানত আয়োজিত জনজাতীয় গৌৰৱ উৎসৱ 2026ৰ অংশ হিচাপে হাতত লোৱা জনভাগিদাৰী সবচে দূৰ সবচে পেহলে IEEC অভিযান কাৰ্যসূচীৰ যোৱা 27 মে'ত সফল সামৰণি পৰে। এই সন্দৰ্ভত আমাক জনাইছে আমাৰ সংবাদদাতাই।
1: এই উপলক্ষে সমজিলাখনত অভিযানৰ সফল ৰূপায়ণ সন্দৰ্ভত এক গুৰুত্বপূৰ্ণ সজাগতা সভা অনুষ্ঠিত হয়। চাপৰ উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত লালিপাৰা ৰোৱা বোৱাকাটা প্ৰশিক্ষণ কেন্দ্ৰত আয়োজিত এই আড়ম্বরপূর্ণ সভার আয়োজন করা হয়। জনজাতীয় সমাজের সর্বাঙ্গীন বিকাশ আর বিশেষ কার্যসূচী জনজাতীয় সম্প্রদায়ের সবলীকরণ, জনজাতীয় ঐতিহ্য সমৃদ্ধি তথা সংরক্ষণ আর জনজাতীয় অধিকার সুনিশ্চিতকরণের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। জনজাতি লোকসকলের অধিকাংশই অতি দুর্গম অঞ্চলের বাস করার বাবে প্রায় বিভিন্ন সরকারি আঁচনি সুফল লাভ করার বঞ্চিত হবলগীয়া হয়। এই দুর্গম অঞ্চল বসবাস করা জনজাতি সকল সমাজের মূল সুতির সহ সংযোগ করার লক্ষ্যে ভারত সরকারের জনজাতীয় পরিক্রমা মন্ত্রালয়ে এই জনভাগিদারী সবচেয়ে দূর সবচেয়ে পেহলে অভিযানের সূচনা করেছে। সজাগতা বিভিন্ন সরকারি বিভাগের অংশগ্রহণ আর এই অভিযান হিসাবে অনুষ্ঠিত সভাখনের অতিরিক্ত আয়ুক্ত দীপাঞ্জলি নাথ, চাপর চক্রবিখা দেবী সঞ্জয়মারী, সহকারী আয়ুক্ত মধুস্মিতা সত্যজিৎ, পঞ্চায়েত প্রতিনিধি আর স্থানীয় লোক উপস্থিত থাকে। তৃণমূল পর্যায়ত জনজাতীয় রাইজর সর্বাঙ্গীন উন্নয়ন সুনিশ্চিত করবলৈ আদি সেবা কেন্দ্র সমূহ এতিয়ার অধিক সক্রিয় তথা দায়বদ্ধতার কাম করবলৈ আহ্বান জানানো হয়।
0: যোৱা 18 মে'ত ধুবুৰী জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সভাকক্ষত হিউমেন পেপিলোমা ভাইৰাছ টীকাকৰণ সম্পৰ্কীয় এখন জিলা টাস্কফৰ্চ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সন্দৰ্ভত আমাৰ সংবাদদাতাই এইদৰে জনাইছে।
1: HPV টীকাকৰণ মূলত মহিলাসকলৰ জৰায়ুমুখৰ কৰ্কট ৰোগ প্ৰতিৰোধ কৰাৰ উদ্দেশ্যে প্ৰদান কৰা হয়। জৰায়ুমুখৰ কৰ্কট ৰোগ হৈছে জৰায়ুতলৰ অংশ হোৱা এক মাৰাত্মক ৰোগ, যাক চাৰ্ভিক্স বুলিও জনা যায়। বিশ্বজুৰি প্ৰতি বছৰে প্ৰায় 6.6 লাখ মহিলা জৰায়ুমুখৰ কৰ্কট ৰোগত আক্ৰান্ত হয় আৰু এয়া স্তন, হাওঁফাওঁ আৰু কোলন কৰ্কট ৰোগৰ পিছত মহিলাসকলৰ মাজত চতুর্থ সর্বাধিক প্রচলিত কর্কট রোগ। ধুবুরী জেলার HPV টিকাকরণ অভিযান 2026ৰ মার্চ মাহৰ আৰম্ভ হৈছে আৰু জুন মাহলৈকে চলিব। এই অভিযান মূলত জিলাখনৰ উচ্চ বিদ্যালয় সমূহৰ 14-15 বছৰ বয়সৰ ছাত্ৰীসকলৰ লক্ষ্য কৰি পৰিচালিত হৈছে। পৰিকল্পিত 91টা সমাৰোহৰ ভিতৰত সকলো 91টা সমাৰোহ সফল হৈ সম্পন্ন হৈছে। অৱশ্যে মুঠ 17,250 গৰাকী লক্ষ্যভুক হিতাধিকাৰীৰ ভিতৰত এতিয়ালৈকে 2,072 গৰাকী ছাত্ৰীক টিকা প্ৰদান কৰা হৈছে।
0: ধুবুৰীৰ আৱৰ্ত ভৱনত যোৱা 27 মে'ৰ পৰা 3 দিনীয়া ৰাজ্যিক স্তৰৰ লোকপিয়ল প্ৰশিক্ষণ আৰম্ভ হৈছে। জিলা উন্নয়ন আয়ুক্ত অমৰজ্যোতি বৰ্মনৰ সভাপতিত্বত অনুষ্ঠিত এই প্ৰশিক্ষণত প্ৰশাসনিক বিষয়াকে ধৰি ধুবুৰীৰ চক্ৰ বিষয়া, খণ্ড উন্নয়ন বিষয়া আৰু বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগৰ বিষয়াসকলে ভাৰপ্ৰাপ্ত লোকপিয়ল বিষয়া, অতিৰিক্ত ভাৰপ্ৰাপ্ত বিষয়া, অতিৰিক্ত জিলা লোকপিয়ল বিষয়া, উপজিলা লোকপিয়ল বিষয়া আৰু ভাৰপ্ৰাপ্ত লোকপিয়ল আন আন কৰ্মচাৰীসকলে আৰু লোকপিয়লৰ কামত নিয়োজিত আন আন কৰ্মচাৰীসকলে অংশগ্ৰহণ কৰে। 3 দিনীয়া এই প্রশিক্ষণ কার্যক্রমত লোকপিয়ল 27 সম্পর্কীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়। জিলাৰ ৰেহৰূপৰ পৰা আজি আমি বিদায় লৈছো। আপোনালোকক আন এখন জিলাৰ সৈতে পুনৰ লগ পাম অহা সোমবাৰে। নমস্কাৰ।

0: কুশল বোপা আসানে?
1: ও কুশল বোপা, আর বোলো ঘরত আসানে?
2: কোন?
1: এ মই হে রামচরণ।
2: ও পেহাদেউ, আহক পেহাদেউ।
1: এ বোপা নাই নেকি হে বোয়ারী?
2: নাই, গোলাঘাটৰ পৰা অহাই নাই।
1: ও হয় নেকি?
2: হয়।
1: অবশ্যে পলম হবই, দেশৰ পৰা।

0: आसुरे
1: बोलो आऊं कौन डू
2: जो हाय
3: कौन बुपाय
2: ये साइज़ दिन थोड़ी बहुत बेस्ट रहा सिलो घर ले आऊं बुली वही बनवाई लो ओ देवता को ले गोल
3: ये किन्हीं हमारे देवता देखों है दुकानों टेट थके
2: हो
4: महात्मा जी गोल
2: गोल किन्तु तेरो कायिक देहातु है तेरो खंगजमी आत्मार प्रभात राजा रंतरत सिरदिनर बाबे थकी गोल
3: कुफल
2: हाय
3: काली बालीजन बागीसर मालिक विश्वेश्वर शर्मा एजन मानु पठाइसिल
2: निश्चय मुके बिचारी
4: आपुनी बोले साकरीत नियमिया न हय
3: आरो तय हेनु बागीसर बुनुआ बुरक साहबर विरुद्ध उसटाइसे हयने
2: हेतु हे कथा
3: मेनेजर टुर उपर बोले बरखं
2: हे बोले मेनेजर भरित धरि मय प्रियभाजन हबो नुवारी माय
3: कुफल
2: एटा विदेशी सरकारर अधीनत साकरी करिबोलै मोर मन आरु विवेके बाधा दिसिल কিন্তু ঘরুয়া পরিস্থিতি দোহাই দি তুমি আর দেউতাই মোক বাধ্য করালা
3: উপায়
2: কিন্তু ব্রিটিশ সরকারের বিষয়াই শোষণ আর শাসনে আমাক পদতলত রাখিব খুঁজিব আর আমি বিনা প্রতিফলে তেওঁলোকক গোলামী করে যাম অসম্ভব অসম্ভব আই অহিংসা নীতিরে আমি সংগ্রাম করে যাম আর এই সংগ্রামের বজ্রকটর আঘাতত ব্রিটিশ সরকারের শাসনের বাঘজরি চিঙি টুকুরা টুকুর হব
4: জানো সেই দিন আহে নে নাহে
2: আহিব আহিব প্রভা আহিব এইবার এবার মই বাপুজির ওসরাত দীক্ষা লৈ আইছো
4: দীক্ষা
2: চিরদিনৰ বাবে অহিংসা প্রতত প্রতি হৈছো আমি ভোজন ত্যাগ কৰিছো
4: কি কি
2: বিদেশী বস্তুক এতিয়াৰ পৰা সদায় ঘৃণা কৰিম নিজৰ ভৰিৰ ওপৰত থিয় দি জীয়াই থাকিম আৰু গীতাৰ উপদেশেৰে জীৱনৰ ভেটি রচনা কৰিম বাপুজির শরণ চৈ প্রতিজ্ঞা কৰিছো আই জননীর মুক্তির সংগ্রামত শরীরের শেষ টোপালতে যু বিসর্জন দিম
3: বোপা মোর কিন্তু ভয় লাগিছে
2: হায় ভয় ভয় আক কি হয় আমার টুংখুঙিয়া ভৈরর স্বাধীন চিঠিয়া নির্ভীক যোদ্ধা গোমধর কুঁয়ারে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আমার পূর্বপুরুষ স্বর্গদেও কন্দপ্রেশ্বর সিংহয় মণিরাম দেওয়ানক সোঁ হাত স্বরূপে লই ব্রিটিশ খেলিবলে সংকল্প লৈছিল তেতে ভয় কি হয়
3: তহতে তহতে জানো পারিবি
2: পারিম পারিম আই মাত্র তোমালোকৰ আশীর্বাদ লাগে
3: হায়
1: ও কুশল কয় আপনি গোড়াঘাটৰ পৰা আহিল
2: আহিলো
5: কারোবাক লগ পালে নে কুঁয়ার
2: শঙ্কর বরুয়াক পালো
6: এই বরদলৈহঁতর কিবা খবর পায় নে বাৰু বোম্বাই কংগ্রেসত ওয়াকিং কমিটি মিটিং লৈ গৈছিল নহয় সিদিনাত সোমাই গৈছিল
1: তেখেত সকল এতিয়ালৈকে উভতি নাহিল দেখোন
2: উভতি আহিছিল ধর্ম
6: হ্যাঁ পিছে
2: তেখেত সকলক ধুবুরীত আটক করিলে
1: আটক
2: অকল তেখেত সকলকে নহয় মৌলানা তৈবুল্লা বিষ্ণুরাম মেধিকে আদি করে প্রায়ভাগ সংগ্রামী লোককে জেলত ভরাই থলে
1: কি
2: ইমানতে সরকার রই থকা নাই সুরেন বোম্বাই অধিবেশনের পিছদিনা নিচেই পুয়াতে মহাত্মা গান্ধী প্রমুখে সকলকেইজন জাতীয় নেতাকে গ্রেপ্তার
6: করেছে কি হল অপরাধ কি
2: অপরাধ জননীর মুক্তির সংগ্রামত তেখেত সকলে জনতাক নেতৃত্ব দিছে অপরাধ অত্যাচারী স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে মাত মাতিছে আর তেখেত সকলের অপরাধ বিদেশী খেদি স্বদেশী প্রতিষ্ঠা করবলে বোম্বাই অধিবেশনত প্রস্তাব ললে যে ইংরাজ ভারত ত্যাগ করা
5: সিহঁতে ভাবিছে নেতা সকলক জেলত ভৰাই থলে আন্দোলনক খাম কাটিব দেশত শান্তি বিৰাজ কৰিব
1: যি শান্তিৰ কথা ভাবি সিহঁতে নিজ জঘন্য কাম কৰিছে সেই শান্তি যে কেৱল ধুমুহাৰ আগৰ শান্ত অৱস্থাহে তাক আমি প্ৰমাণ কৰিবই লাগিব
2: দেশত দেশত জাগৰণ আহিছে সুৰেন স্বকীয় অস্তিত্ব জীয়াই ৰখাৰ জাগৰণ তাক ভেটাদি নিঃশেষ কৰাৰ সাধ্য কাৰো নাই
7: কনকেশ্বৰ
2: কনকেশ্বৰ আছো না কচোন গুৱাহাটীৰ ফালৰ খবৰ কি
7: ত্যাগবি হেমচন্দ্র বুড়াদেবক অসুস্থতার বাবে এটাও গ্রেপ্তার করা নাই কয়াদু
2: তেখেতক তো লগ ধরেছিলি
7: ধরেছিলো কয়াদু
2: কি কলে তেখেতে
7: নড়িয়া পাতির প্রায় সকল জেলার আন্দোলন তেখেতে পরিচালনা করব
1: ভাল কথা
7: আর কয়াদু এই অঞ্চল সকল দায়িত্ব তেখেতে তোমার উপরে দিছে
2: মোর উপর বড় গধুর দায়িত্ব দিলে মোক
1: নহয় কয়াদু আপনি অঞ্চলটোর কংগ্রেস সংগঠনের সম্পাদক আপনার বাদে এই দায়িত্ব অন্য আর কাক দিব
2: মই যিমানৰ তোমালোকে তাতকৈ বেছি ভাবিছা সুৰেন পিছে বৰুৱাদেৱৰ আজৈ সামান্য কৰা সাহস মোৰ নাই দায়িত্বভাৰ মই গ্ৰহণ কৰিম
1: এতিয়া কওক ককাইদেউ কওক ককাইদেউ বৰ্তমানে আমাৰ কৰ্তব্য কি

0: আমার এই স্বরাজ আন্দোলনের তাৎপর্য রাইজর মাজত প্রসার করা, সংগঠনের কামত লাগি যাওয়া, সকলের প্রাণত জাতীয়তাবোধ জগাই তোলা, প্রতিজন ভারতীয়ক ভালমতে বুঝাই দিয়া যে জাতি এটাই যদি নিজের সত্তা পাহরি না যায় আর যদি কাপুরুষ নহয় তেন্তে সেই জাতিক পরাধীন করে রাখার সাধ্য কারো নাই।
1: নিশ্চয় গগাইদেউ, গণ উদ্বোধনের আগত শোষকর অত্যাচার, সাম্রাজ্যবাদী স্বেচ্ছাচার সকল ক্ষণস্থায়ী, মুক্তিপ্রিয়াসী জনতার সিংহ গর্জনত সিহতর শাসন শোষণ হুলুক থুলুক হয়ে যাব লাগিব।
0: তার বাবে একতার দোলেরে গোটেই জাতিটুক বাঁধি রাখার প্রয়োজন।
2: ব্যক্তিগত আক্রোশ সাম্প্রদায়িক সংঘর্ষ দেশক যাতে দুর্বল করব নয় তার প্রতি আমি সাবধান হব লাগিব।
3: সাম্প্রদায়িক সংঘক আমি
0: সকলে বুঝি উঠক, এইখানে আমার স্বাধীনতার শেষ সংগ্রাম, ইয়াক সফল করবলে আমি জীবনের সর্বস্ব ত্যাগ করিম।
4: আর
0: যেতালেক লক্ষ্য পূরণ নহব তেতালেক এই বৈপ্লবিক গতি অবিরতভাবে চলি থাকিব। ভারতের আকাশে বতাহে পর্বতে ভয়ামে ধ্বনিত হোক মাথুন এটাই মন্ত্র, উদ্দেশ্য সাধন কিংবা হরির পতন।
4: কিংবা হরির পতন।

0: বানেশ্বৰ কলিতা। তেওঁ মোৰ মা এগৰাকী সাধাৰণ গৃহিণী ৰঙীলা কলিতা। দেউতাই 1956 চনত মাক বিবাহ প্ৰসাদ আবদ্ধ হয় আৰু মই 1958 চনৰ আঘোণ মাহৰ 1 তাৰিখ ডিচেম্বৰ মাহৰ 17 তাৰিখ বুলি কোৱা শুনি আছোঁ মোৰ জন্ম হৈছিল। কিন্তু যিটো বিদ্যালয়ৰ প্ৰমাণ পত্ৰ, সেই প্ৰমাণ পত্ৰ মতে মই জন্ম 56 চনলৈ গুচি গৈছে। সেইটো এটা বেলেগ বিষয়। যি হওক, মই সেই সময়তে জন্মগ্ৰহণ কৰি যেতিয়া প্ৰাথমিক বিদ্যালয়লৈ আহিলোঁ, প্ৰাথমিক বিদ্যালয়লৈ মই আহিব বিচৰা নাছিলোঁ। মই মানে ল'ৰা ছোৱালী স্কুললৈ অহাৰ ক্ষেত্ৰত কিছু অনীহা হয়, সেই এটা সাধাৰণ শিশুৰ দৰে ময়ো তেনেকুৱা অৱস্থাত আছিলোঁ। কিন্তু মোৰ দেউতাৰ এজন বন্ধু আছিল, তেওঁৱে সেই বিদ্যালয়ৰ শিক্ষক আছিল। পুৰকটা পানীগাঁও প্ৰাথমিক বালক বিদ্যালয়, পুৰকটা পানীগাঁও দুখন বিদ্যালয় আছিল। মই বালক বিদ্যালয়ত যেতিয়া গৈছিলোঁ, তেতিয়া মোৰ শিক্ষাগুৰু চৈয়দ আব্দুল মান্নান, মই সেই কথাটো ক'বই লাগিব, মান্নান ছাৰে মোক বিদ্যালয়লৈ যোৱা কৰিলে আৰু বৰ্ণ শিক্ষাই আজিৰ অৱস্থালৈ আনিলে। সেই সময়ত বিদ্যালয়খনৰ এটা আলমাৰিত সৰু ফুটা এটা দি মৌৱে বাঁহ লৈছিল। মৌৱে বাঁহ লৈ পেলাই আলমাৰিটোৰ ভিতৰত বৰ মৌ বাঁহত যথেষ্ট ভয় লগাৰ কথা, ল'ৰা ছোৱালী যাবলৈ ভয় কৰে, ছাৰে আলমাৰি নুখোলে, সেই আলমাৰিৰ ভিতৰতেই হাজিৰা বহি থাকি গ'ল। মৌ পৰা এটা নিয়ম আছে, পূৰ্ণিমাত মৌ পকে, সেই পূৰ্ণিমাৰ দিনটোলৈ ছাৰ ৰৈ আছে। পূৰ্ণিমাত যেতিয়া মৌ পকিল, মৌ পাৰিব জনা মানুহৰ সৈতে মৌ পৰালে আৰু যথেষ্টখিনি মৌ ৰস ওলাল। মৌ ৰস এটা টৌ সংৰক্ষণ কৰিলে, তেতিয়া দিনত টৌ আছিল, পিতলৰ টৌ, আজিৰ দৰে বটলত থোৱাৰ ব্যৱস্থা নাছিল। সেই টৌত সংৰক্ষিত মৌখিনি ল'ৰা ছোৱালীক খাবলৈ দিলে। প্ৰাথমিক পৰ্যায়ৰ যিখিনি ল'ৰা ছোৱালী স্কুল যাবলৈ মন নকৰে, তেওঁলোকক মৌ খুৱায়। ছাৰৰ এই কথাটোৱে মোৰ মৌ খোৱা লোভত মই স্কুললৈ যোৱা হ'লোঁ, কাৰণ মৌ খাবলৈ পাম। সেইদৰে গৈ ছাৰে হাতত ধৰি ধৰি যি বৰ্ণ শিক্ষা দিলে, সেই শিক্ষা গ্ৰহণ কৰাৰ পৰিণতিতে মোৰ আজি এজন শিক্ষক হিচাপেও চিনাকি দিব পাৰিলোঁ। সেই চৈয়দ আব্দুল মান্নান ছাৰলৈ মই জৰিয়তে আজি এই অনুষ্ঠানৰ জৰিয়তে সেৱা আগবঢ়াইছোঁহি। তাৰপিছত মই যেতিয়া উচ্চ মাধ্যমিক পৰ্যায়লৈ গ'লোঁ, পুৰণিকোণা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়, তাত নামভৰ্তি কৰিলোঁ। নামভৰ্তি কৰি 5ম শ্ৰেণীত পঢ়ি আছোঁ। মই তেতিয়া শিশুকালত কিন্তু বৰ ৰুগীয়া আছিলোঁ, সেই বছৰ এটা তাতো নষ্ট হৈছিল, পৰীক্ষা দিব পৰা নাছিলোঁ। পিছৰ বছৰত পৰীক্ষা দি লাহে লাহে আগুৱাই আহি যেতিয়া 9ম শ্ৰেণী পালোঁ, তেতিয়া মই সেই সময়ত বিদ্যালয়ৰ উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষাবিলাকত পৰীক্ষা দিয়া প্ৰথাটো বেলেগ আছিল, কাৰণ হাইস্কুল লিভিং তাত হোৱা নাছিল। 75 চন সেইবাৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা দিয়াটো নিয়ম কৰিছিল। সেই নিয়মত যেতিয়া পৰীক্ষা দিয়াটো হ'ল, মই সেই সময়তে তাৰ পৰা আঁতৰি আহিলোঁ। অসম উচ্চ সংস্কৃত শিক্ষা পৰিষদ বুলি এখন পৰিষদ আছিল, মৰঙিয়াল গাঁৱত এখন টোল আছিল। বিদ্যালয়ত এটা ঘোষণা দিছিল যে যিসকলে টোলত পঢ়িবলৈ মন কৰে তেওঁলোকে সোনকালে নামভৰ্তি কৰিব পাৰে। মোৰ সংস্কৃত শিক্ষাৰ প্ৰতি এটা ধাউতি আছিল। সংস্কৃত টোলত নামভৰ্তি চলি আছে বুলি যেতিয়া পালোঁ, পাই পেলাই মই টোল পালোঁহি। দেউতাক কিন্তু কোৱা নাছিলোঁ কথাটো, মনে মনে আহি টোল পালোঁ। টোলত আহি কথা বতৰা পাতিলোঁ, তেতিয়া শিক্ষক আছিল আমাৰ শ্ৰদ্ধাৰ পোৱাল গোস্বামী ছাৰ। পোৱাল গোস্বামী ছাৰ নৰ্মেলৰ প্ৰশিক্ষক আছিল, অধ্যক্ষই আছিল। তাৰ পৰা গৈ ছাৰ টোলত অধ্যক্ষ হৈ আছিল। ছাৰে ক'লে যে মেট্ৰিক পাছ কৰি আহিলাহেঁতেন, তুমি এবছৰ ৰেহাই পালাহেঁতেন, গতিকে যিহেতু মেট্ৰিক তুমি পাছ কৰা নাই, গতিকে ইয়াত এটা বছৰ পঢ়ি প্ৰৱেশিকা বুলি কয়, তেতিয়া সেই পৰীক্ষা দিব লাগিব। হাইস্কুল পৰীক্ষাৰ লগত একেই সকলো, কিন্তু সংস্কৃত বোৰ্ডে পৰিচালনা কৰে। সেইমতে পৰীক্ষা দিলোঁ, পৰীক্ষাত কৃতকাৰ্য হ'লোঁ। তাৰপিছত মধ্যমা পৰীক্ষা বুলি কয়, যিটো উচ্চতৰ মাধ্যমিকৰ পৰীক্ষাৰ বা তেতিয়া আই এ পৰীক্ষাৰ পৰ্যায়ৰ মধ্যমা পৰীক্ষা পাছ কৰিলোঁ। তাৰপিছত শাস্ত্ৰী বুলি কয়, যিটো স্নাতক, স্নাতক উত্তীৰ্ণ হ'লোঁ। স্নাতক উত্তীৰ্ণ হোৱাৰ পিছতে মোৰ শ্ৰদ্ধাৰ ভৈৰৱ বৰদলৈ, বালিৰাম দাস, তেওঁলোকে ভাবিলে এই ল'ৰাজনক কিবা এটা কৰি সুবিধা কৰি দিয়াই ভাল। মোৰ কিন্তু চাকৰি কৰাৰ ইচ্ছা একেবাৰে নাছিল। মই তাৰ আগত দোকান দিছিলোঁ, দোকান দি ব্যৱসায় আৰম্ভই কৰিছিলোঁ। পিছত তেওঁলোকে ক'লে, দেউতাৰ অৱস্থা এইটো ৰুগীয়া, গতিকে তুমি কিবা এটা কৰিব লাগিব পৰিয়ালটো। তাৰপৰা চামগুৰি উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত তেতিয়া সেই পদটো খালী হৈছিল আৰু ঘূৰি 6 এপ্ৰিল 1985 ইয়াৰ পৰা ফলাফল ওলোৱাৰ পিছতেই তাত সুবিধাটো পাইছিলোঁ। সেইদৰে মই আজি অৱস্থাত 31 বছৰ শিক্ষকতা কৰিলোঁ, কৰি মই অৱসৰ ল'লোঁ। অৱসৰ লোৱাৰ পিছত কিছু মনলৈ আহিল কথা যে শিক্ষকতাৰ পৰা অৱসৰ ল'লোঁ, কিন্তু সমাজৰ প্ৰতি একো মোৰ অৱদান নাই, কারণ শিক্ষকতা জীবন আছে, শিক্ষকতা নিজের কামতেই গল, গতি অল্প সামাজিক কামত লাগিম, শিক্ষকতা করে থাকতে শাখা সাহিত্য সভা পুরনি গোলাম তার অল্প জড়িত হয়ে আসিল। শ্রদ্ধার ধরণীধর মজুমদার, বদন খাওন, বদন খাওনদেবে মোক সাহিত্য শাখালে টানি আনিলে, আনি মোক সম্পাদকরও দায়িত্ব দিলে, দুটা কাল সম্পাদনাও করিল, করার পিছত শাখাটোত আজি পর্যন্ত নিয়মিয়াভাবে লাগি আছো।
1: আপনার যে পড়াশলিয়া জীবনের স্মৃতি
0: হয়
1: আর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা
0: হয়,
1: এই দুই বিষয়ের উপর আপনার আমি কিছু কথা জানিব বিচারিছো।
0: মই উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেতিয়া আহিলো, শিক্ষাদানের যেটু শিক্ষাগুরু সকলের তেতিয়ার নীতি সেই নীতিটো কিন্তু আজি নাই, তেতিয়া শ্রেণীত পাঠদানের যেটু ব্যবস্থা, শিক্ষক ছাত্রর যেটু সম্বন্ধ, সেই সম্বন্ধ বহুত হ্রাস পাইছে। তেতিয়া আমি শিক্ষক বলিলে ঈশ্বর মানিব যে লাগে তেনে ধারণাটাই আছিল, শ্রেণীলে শিক্ষক সোমাই অহার লগে লগে শিক্ষকজনের প্রতি যেটু ভক্তি আমার থাকিব লাগে তেনেদরেই আছিল, ছাত্র ছাত্রী শিক্ষকর উপস্থিতিত কেতিয়াও কথা পতা নাছিল। আর এজন শিক্ষকর কথা মই কব লাগিব, মোলান বৰা স্যার অঙ্ক শিকাইছিল ষষ্ঠমান শ্রেণীত, খং উঠি যায় স্যার পিতে, কেতিয়াবা ঘোষা মারি দিয়ে, কিন্তু জিরণি ঘণ্টাত স্যারে ওচরলে মতাই নিয়ে, তাক মতাই নি পেলে মরম করে, তোক মই কিয় এনে ব্যবহার করলো জানো, এইটো হল তই জীবন গড়িব লাগিব, জীবন গড়াত তোর মই কিছু অসুবিধা যেন দেখি পেলাইহে তোক এনে ব্যবহার করছো, গতি তই পয়সা উলিয়াই দিয়ে পকেটের পা এই জিরণি কিবা খা গেজা, হাত সাত ফুরাই স্যার তেতিয়া চকু পানি ওলায় স্যার, এই যেটু চিন্তা শিক্ষকর যেটু শিক্ষাদান প্রক্রিয়া সেটা মই তেতিয়া কিন্তু মোহ কৈছিল, বাহ এইটো কম পিছত অনুভব হয়েছে, তেতিয়া কিন্তু আমার অনুভব হওয়া নাছিল, মই যেতিয়া শিক্ষক হয়েছিল তেতিয়া অনুভব হয়েছে যে শিক্ষক সকল কেনেকুৱা হব লাগে, কিমান কঠোর হব লাগে, কিমান মরমিয়াল হব লাগে, কিমান সহানুভূতিশীল হব লাগে, কিমান নিয়মানুবর্তী হব লাগে, এই কথাখিনি কিন্তু সেই সময়ত মই সেই সকল মোলান বৰা স্যার আর এজন শিক্ষকগুরু আছিল, বর্ণাশুদ্ধির প্রতি ইমান সচেতন স্যার যে লব ভূঁয়া স্যার, তেখেতক শিঙিয়াত ঘর নর্মাল শিক্ষক আছিল, তেখেত বাহ তাৰমানে সপ্তাহটোৰ দুটা শ্রেণীত শ্রুতলিপি দিয়া, দুটা ঘন্টা শ্রুতলিপি একদম বাধ্যতামূলক দিব, আর বানান ভুল হলে এটা বানানত কি করব লাগিব, দ্বিতীয় বানান ভুল হলে কি করব লাগিব, আর প্রতিটি বানান আকো শুদ্ধকে তিনবার তিনবার লিখি স্যারক দেখাব লাগিব, যে প্রক্রিয়া আছিল। আজি কিন্তু লড়ি শ্রুতলিপির উপর গুরুত্ব দিয়া নহয়, শ্রুতলিপি প্রায় উঠি যাওয়া যেনেই পাইছো, আমি যেটা পরীক্ষা দিছিল তাতো শ্রুতলিপি এটা মৌখিক আছিল, কিন্তু সাম্প্রতিক এটা সেব নাই, সেই একটা কিছু অভিজ্ঞতা। আর সংস্কৃত শিক্ষক হিসাবে মই স্যার সকলের যেটু বিশেষকে মই সংস্কৃত সুরেশ শর্মা স্যারের কথাটাই কলো, স্যারে পড়াইছিল আর এজন জীবেশ্বর শর্মা শাস্ত্রী স্যার, তেতিয়া আছিল তেখেত নলবাড়ির, আমার নগাঁয়াত তেতিয়া এটা কথা আছিল কি সংস্কৃত শিক্ষক নাই, নগাঁর প্রায় স্কুলবিলাকত সংস্কৃত শিক্ষক আহে নামনিপা, আমার উজনি বা নগাঁও অঞ্চলত সংস্কৃত শিক্ষকের অভাব আছিল, কিন্তু সেই কথাটো মনে ভালে ভাবি ময়ো সংস্কৃত শিক্ষক হওয়ার সপন দেখি সংস্কৃত শিক্ষক হিসাবেই মই জীবনটো পার করেছিল।
1: আমি জানো যে আপনি বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আপনি জড়িত হয়ে আছে, আজি বহু বছর ধরে পেলায় বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক সংগঠনের আপনি জড়িত, আপনি দেখা পাইছে সংস্কৃতির যেটু পরিক্রমা বর্তমান সময়ত আর আপনার দিনের সংস্কৃতির যেটু বাতাবরণ বর্তমানের যেটু বাতাবরণ ইয়ার মাজত আপনি কেনে ধরনের পার্থক্য পরিলক্ষিত করে?
0: পার্থক্য যথেষ্ট, সাংস্কৃতিক পরিক্রমা বা সাংস্কৃতিক বিবর্তন, বিবর্তন তো একেবারে নই করব নি, কারণ সংস্কৃতি একটা পুখুরী বা হ্রদ নহয়, এ বয়তি সুতির দরে সংস্কৃতি ব্যবহমান, ই সদায় কিছু সাল সলনি লই আহে আর লই যায়, এনে ঘটে, কিন্তু বিবর্তনের নামত যদি পতন হয় সেটা কিন্তু বহুত দুঃখজনক, বহু সংস্কৃতির চিহ্ন হওয়া হওয়া উদাহরণ আমার পৃথিবীত আছে, ঠিক তেনেকে বহু ভাষাও নাইকিয়া হয়ে গেছে, কিন্তু সেইটো শুভ লক্ষণ নহয়, আমি সংস্কৃতি খোৱাৰ পৰা উঠাৰ পৰা হওয়ালেকে যিখিনি কাম করো সেইখিনিতো সংস্কৃতি, সংস্কৃতি বুলি